0: আমরা আরেক ধরনের রাজনীতির মধ্যে প্রবেশ করে ফেললাম।
1: তো সেই দিয়ে আয়ানজু জান্নাত তা ফার বুং ওয়াটা হাঙ্গিয়া তা দাবং তারে দাওয়া সুমাস পাপটা ইরান না থা তা হাঙ্গিয়ার থে মাখা ওয়াজান খাপা সাবান দন্ডামালি না সিয়াসা ডুমন দামাওয়া দেওয়া দান দা থে ইমান শিওয়া আমার সুসানিয়ার ওয়ারি
2: একটা সোশ্যাল ডেমোক্রেটিক ঘরনার
1: তাছে মুতানে দেখি সংকসন শিওয়া চিকেন জম ইয়ার মাসে সসৌচি রাই তা ইংগান্তা জামান্তা কেওয়া সঙ্গা শিওয়া লোকাচি আই দা জা আখাউ সাবান সউই
2: ছিল যে এখানে একটা রিনিউয়াল দরকার
3: Gaza. Netanyahu yayi watsi da shirin shugaban Amurka Donald Trump ya sanar a watan da ya gabata inda ya jaddada cewa sojojin Isra'ila ba za su janye daga yankin Palestinawa ba har sai an kwance damarar mayakan kungiyar Hamas gabaki daya. Kazalika rundunar juyin-juya halin Iran ta nana da cewa ba za ta sake bude mashigin ruwa na Hormuz ba har sai Amurka ta amince da sharuɗanta waɗanda suka hada da biyan diyya akan barnar da aka tafka musu a sakamakon yakin da Amurka da Isra'ila suka kaddamar a kansu. To ma sauraro gabaki daya iyakacin abin da ya sauwaka kenan a madadin editan da ya taimaka shirin ya iso gare ku Abdullahi Tanko Balani dan kasance da ku Binta Ali Zuma ke muku fatan alkhairi bisalam.
4: Masu sauraron mu anan muka zo karshen shirye-shiryen da muka yi muku tanadi a wannan zango. Muna fatan za ku kasance da mu a zango na gaba don jin wasu labarai da rahotanni. Da ma shirye-shiryen da za mu gabatar muku a kafofin da kuka saba sauraron mu a kasashen Najeriya da Niger, Ghana, Kamaru da Chadi, har ma da wasu kasashe na yankin yammacin Afirka. Kuna iya sake sauraron wannan shiri da ma waɗanda za su biyo baya kai tsaye a shafukanmu na intanet dw.com/hausa ko a kafofin sada zumunta na Facebook da YouTube DW Hausa. Kada ku manta za ku iya bibiyar muhimman labarai a waɗannan shafukan har ma da Instagram da tashar mu ta WhatsApp don bayyana ra'ayoyinku da kuma tafka muhawara kan duk wasu abubuwan da ke faruwa a yankunanku na yau da kullum. Muna fatan za ku kasance da DW Hausa.